0: গুমু মাহের লাগাতে
1: ওসে
0: গুমু মাহের লাগাতে হো নাখওয়া গুমু মাহের লাগাতে হো নাখওয়া তিচা ঘোয়ালা কোকণ দাখওয়া হো তিচা ঘোয়ালা কোকণ দাখওয়া